0: केही पुरानो चर्चित फिल्म संगीतहरूको प्रसारणपछि अब अघिल्लो क्रममा समय भइरहेछ समाचारको र केही क्षणमै कोलकाता केन्द्रको बंगला समाचार यस केन्द्रबाट रिले गरी सुनाउनेछौ जोडिरहनुहोला आकाशवाणीसँग।
1: आकाशवाणी खबर पढ्छि সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিনের সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা বাড়িয়েছে। আগাম অনুমোদনের ভিত্তিতে স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা সর্বোচ্চ 100 কেজি সোনা আমদানি করতে পারবেন বলে সরকার জানিয়েছে। অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া ম্যাকাউতে 11 সান্ডা বিশ্বকাপে সোনা জিতেছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা দেবেন। 6 দিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহীতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং 2 দেশের জনগণের মধ্যে সম্পর্কের মতো বিষয় নিয়ে আলোচনা হবে। সফর শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন বলেছেন যে 2 দেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি বলেন যে গত বছর সংযুক্ত আরব আমিরশাহী ছিল ভারতের অপরিশোধিত তেলের 4th বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 11% এখান থেকে আমদানি করা হয়েছে। বিদেশমন্ত্রী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্বকে আরও জোরদার করবে। বাণিজ্য, বিনিয়োগ এবং সদ্য স্বাক্ষরিত ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তিও তার এই সফরে বিশেষ প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের সভাপতিত্বে ব্রিক্স বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্রিক্স দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতি দেশগুলোর মধ্যে সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে আরও জোরদার করতে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা এবং কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জন্য ব্যবহার করা যেতে পারে।
2: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
1: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিয়নো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ডো লামোলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপুর্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়া শ্রী সিং আনাকাপল্লি জেলার টি সিরাসাপল্লি গ্রামে ভারত ডাইনামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষে ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। একটি প্রতিবেদন,
3: রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য একদিনের অধিবেশন বসছে। ইতিমধ্যেই সরকার পক্ষের তরফে ওই পদে

0: প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি, ফলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হচ্ছেন তা একরকম স্থির হয়ে গিয়েছে। প্রথামাফিক অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার যৌথভাবে তাকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেওয়ার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: কেরালামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী সোমবার শপথ নেবেন ভিডি সাতীশন। নতুন মন্ত্রিসভার সদস্যরা ওই দিনই শপথ গ্রহণ করবেন বলে ইউডিএফ সূত্রে জানানো হয়েছে। জোটের অন্যান্য দল থেকে কোন কোন বিধায়ক কোন দপ্তরের মন্ত্রী হবেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশের তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 74.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম 87.67 টাকা থেকে বেড়ে 90.67 টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার পিছু 108.74 টাকা এবং ডিজেলের বর্ধিত দাম হয়েছে 95.13 টাকা। আগাম অনুমোদন প্রকল্পের আওতায় স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা সর্বোচ্চ 100 কেজি পর্যন্ত সোনা আমদানি করতে পারবেন বলে কেন্দ্র জানিয়েছে। এই প্রকল্পের আওতায় অলঙ্কার রপ্তানিকারকেরা শুল্কমুক্তভাবে কাঁচামাল বা উপকরণ আমদানি করার সুযোগ পেয়ে থাকেন। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডস, বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশকের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়েছে। কোনো ব্যবসায়ী যদি সোনা আমদানি করতে চান তাহলে আমদানিকৃত সোনার পরিমাণ 100 কেজি সীমার মধ্যেই থাকবে বলে ওই নির্দেশিকায় উল্লেখ রয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, সিবিএসই বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনের বৈঠকে যোগ দেন। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। সোনাপাপুর তোলাবাজি, প্রতারণা, এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি এবং বালিপাচার মামলায় গতকাল তাকে সিডিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। 10 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেপ্তার করেছে। আজ শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে তোলা হবে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বলেছেন, কেন্দ্রীয় সরকার বর্তমানে কর্মসূচি বাস্তবায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দিচ্ছে। তিনি গতকাল কলকাতায় মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত একটি অধিবেশনে যোগ দেন। তিনি জানান, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্য ও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কাজ করছে। উত্তরপ্রদেশে গত 36 ঘন্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 200 জন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরালাম, মাহে এবং দক্ষিণ কর্ণাটকে আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমডি। কেরালায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় পর্যায়ে শান্তি আলোচনা শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে আজও বৈঠক চলার কথা। এই শান্তি আলোচনায় দুপক্ষ কোনো সমাধান সূত্রে পৌঁছেছে কিনা তা জানা যায়নি। তবে হিজবুল্লার অস্ত্র সংবরণ এবং দুই দেশের সম্পর্কের উন্নতি এই বৈঠকে আলোচিত হয়েছে বলে খবর। চীনের ম্যাকাওতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল সোনা জিতেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্ট্রেট সেটে তিনি হারিয়ে দিয়েছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোং এনগায় এনগোকে। প্রতিযোগিতায় এটাই ভারতের প্রথম স্বর্ণপদক। আইপিএল এর আজকের ম্যাচে লখনৌতে লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। ছদিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা বাড়িয়েছে। খবর এখনকার মতো শেষ হল।
2: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा क्षेत्रबाट सुन्नुहोस्। प्रथममा प्रमुख समाचार। पश्चिम बंगालका राज्यपाल आरएन रविले प्रधानमन्त्री नरेन्द्र मोदीको सन्देशलाई अगाडि बढाउनु हुँदै आत्मनिर्भर भारत निर्माणमा सक्रिय रूपमा सहभागी हुन राज्यका जनतालाई अपील गर्नुभएको छ। पश्चिम बंगालमा राज्य सरकारले सबै सरकारी र सरकारी सहायता प्राप्त विद्यालयहरूमा बिहानको एसेम्ब्लीमा वन्दे मातरम गाउन अनिवार्य गरेको छ। राज्य सरकारले भारत बंगलादेश सीमामा तार बार काँडे तारका लागि 45 दिनभित्र जग्गा स्थानान्तरण गर्न निर्देशन दिएको छ। प्रवर्तन निदेशालय ईडीले कोलकाता पुलिसका उपायुक्त शान्तनु सिन्हा विश्वासलाई जबरजस्ती रकम वसुलीको आरोपमा र मनी लन्डरिङ मुद्दाको सम्बन्धमा पक्राउ गरेको छ र विश्वव्यापी कच्चा तेलको मूल्यमा भएको वृद्धिपछि तेल कम्पनीहरूले पेट्रोल र डिजेलको मूल्य प्रति लिटर 3 रुपियाँले बढाएको छ। पश्चिम बंगालका राज्यपाल आरएन रविले प्रधानमन्त्री नरेन्द्र मोदीको सन्देशलाई अगाडि बढाउनु हुँदै आत्मनिर्भर भारत निर्माणमा सक्रिय रूपमा सहभागी हुन राज्यका जनतालाई अपील गर्नुभएको छ। सामाजिक सञ्चाल प्लेटफर्ममा पोस्ट गरिएको सन्देशमा राज्यपालले इन्धन बचत, जिम्मेवार खपत र जन सहभागिताको माध्यमबाट देशलाई आर्थिक रूपमा बलियो बनाउन आह्वान गर्नुभएको छ। राज्यपालले नागरिकहरूलाई इन्धन बचत गर्न, सार्वजनिक यातायात र कार पुलिङलाई बढ़ावा दिन र भोकल फर लोकल अभियान अन्तर्गत स्वदेशी उत्पादनहरूलाई प्राथमिकता दिन अपील गर्नुभएको छ। उहाँले आन्तरिक पर्यटन प्रवर्धनमा समेत जोड़ दिनुभएको छ। आफ्नो सन्देशमा उहाँले भन्नुभयो, स्रोतको जिम्मेवार प्रयोग, खाने तेलको सीमित खपत, आवश्यक बाहेकको आयातमा कमी र सुन खरिदमा विवेकपूर्ण निर्णयले देशको आर्थिक आधारलाई थप बलियो बनाउन सक्छ। उहाँले प्राकृतिक खेतीलाई बढ़ावा दिनुलाई आत्मनिर्भर भारतका लागि एक महत्वपूर्ण पाइला बताउनु भएको छ। राज्यपालले आम नागरिकहरूलाई मात्र नभई विभिन्न संस्था र उद्योग संघहरूलाई पनि भर्चुअल बैठकहरू र वर्क फ्रम होम व्यवस्थालाई सम्भव भएसम्म बढ़ावा दिन अपील गर्नुभएको छ, ताकि राष्ट्रिय स्रोतहरू बचाउन सकियोस्। उहाँले भन्नुभयो, भारतको वास्तविक शक्ति जनभागीदारीमा निर्हित छ र जब नागरिकहरू सेवाको भावनाका साथ एकताबद्ध भएर काम गर्छन् तब मात्र राष्ट्र निर्माणको उद्देश्य सफल हुनेछ। राज्यपालले आत्मविश्वास र दृढताका साथ एक बलियो र स्थिर भारत निर्माणमा योगदान गर्न सबैलाई आह्वान गर्नुभएको छ। पश्चिम बंगालमा स्कूल प्रार्थना सभाहरूको सम्बन्धमा एउटा प्रमुख प्रशासनिक फैसला आएको छ। राज्य सरकारले सबै सरकारी र सरकारी सहायता प्राप्त विद्यालयहरूमा बिहानको एसेम्ब्लीमा वन्दे मातरम गाउन अनिवार्य गरेको छ। स्कूल शिक्षा विभागले जारी गरेको आधिकारिक निर्देशमा यसलाई तत्काल प्रभावबाट कार्यान्वयन गर्न भनिएको छ। निर्देश अनुसार कक्षा शुरू हुनभन्दा पहिले प्रार्थना सभाको शुरूमा सबै विद्यार्थीहरूले सामूहिक रूपमा वन्दे मातरम गाउन अनिवार्य हुनेछ। स्कूल शिक्षा निदेशकद्वारा 13 मईमा जारी गरिएको पत्रमा भनिएको छ, प्रार्थना सभा वन्दे मातरमको गायनबाट शुरू हुनुपर्छ, ताकि यसलाई राज्यका सबै स्कूलहरूमा सम्मान रूपमा लागू गर्न सकियोस्। विभागीय अधिकारीहरूले विद्यालयहरूलाई सम्पूर्ण प्रक्रियाको रेकर्ड राख्न भनेका छन्। साथै आवश्यक परिमा भिडियो कागजातहरू पनि अनिवार्य गर्न सकिने संकेत गरेका छन्। उल्लेखनीय छ, अहिलेसम्म रविन्द्रनाथ ट्यागोरद्वारा रचित राष्ट्रिय गान जनगणमन मुख्यतया राज्यका विद्यालयहरूमा गाइन्दै आएको छ। पूर्ववर्ती सरकारको कार्यकालमा 1905 को बंगभंग आन्दोलनसित सम्बन्धित टेगोरद्वारा रचित राज्य गीत बांग्लार माटी बांग्लार जल पनि प्रार्थना सभामा सामेल गरिएको थियो। अब वन्दे मातरमलाई अनिवार्य गरेपछि राज्यका विद्यालयहरूले प्रार्थना सभामा राष्ट्रिय गीत र राज्य गीतका साथै थप एक राष्ट्रिय प्रतीक जोडिएको छ।

0: यहाँहरूले अहिले सुन्नुभयो साहित्यकार समालोचक एवं वकिल रामकृष्ण शर्मासँगको अन्तर्वार्ता. अन्तर्वार्ताकार हुनुहुन्थ्यो डाक्टर जसिन्चेन प्यासी. यो प्रसारण हो आकाशवाणी खरसाङको. र अब अघिल्लो चरणमा सुनौ बङ्गला कार्यक्रम.
1: আমি বকুল সাহা চৌধুরী, উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রাম থেকে। আজ আলোচনা করব গুমিরা নৃত্য নিয়ে। গুমিরা মূলত উত্তরবঙ্গের তথা বিশেষ করে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার এক অনন্য লোকসংস্কৃতি এবং প্রাচীন মুখোশ নৃত্য। এটি কেবলমাত্র একটি বিশেষ বিনোদনমূলক নৃত্য নয়, বরং এটি গ্রাম বাংলার মানুষের প্রকৃতি উপাসনা, মঙ্গল কামনা এবং অশুভ শক্তির বিনাশের একটি আধ্যাত্মিক বহিঃপ্রকাশ। এই ঐতিহ্যবাহী নৃত্যের মূলে রয়েছে আদিম আচার অনুষ্ঠান এবং গ্রামীণ সংস্কার। কৃষি নির্ভর এই সমাজের মানুষ ভালো ফলন এবং গ্রামকে রোগবালাই থেকে রক্ষা করার জন্য আদ্যাশক্তি ও শিবের আরাধনা করেন। গুমিরা নৃত্যের প্রধান আকর্ষণ হল এর কাঠের মুখোশ, যা মুখা নামেও পরিচিত। গুমিরা নাচ মূলত একটি মুখোশ নৃত্য। বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয় ঢাক ও কাঁসর। এই নৃত্যে বিভিন্ন চরিত্রের সমাগম ঘটে, যেমন বুড়ো বুড়ি, বাঘ, হনুমান এবং বিভিন্ন দেবদেবী। প্রতিটি চরিত্রের নিজস্ব চলন ও ভঙ্গি রয়েছে, যা দর্শককে এক মায়াবী ও আধ্যাত্মিক জগতে নিয়ে যায়। গুমিরা আজ আর কেবল গ্রামের আঙিনায় সীমাবদ্ধ নেই, এটি বাংলা লোকশিল্পের এক অমূল্য সম্পদ হিসেবে বিশ্বের দরবারে সমাদৃত। গুমিরা কেবল একটি নাচ নয়, এটি উত্তরবঙ্গের মাটির গন্ধমাখা এক জীবন্ত ইতিহাস। আর এই জীবন্ত ইতিহাসকে জানতে আমরা আমাদের মাঝে পেয়েছি এক বিশেষজ্ঞ ব্যক্তিকে, যিনি দীর্ঘদিন ধরে এই ধারার সঙ্গে যুক্ত। চলুন শুনে নি গুমিরা নিয়ে কিছু কথা তার মুখ থেকে। নমস্কার, আপনার নাম?
2: আমার নাম অভিজিৎ চৌধুরী।
1: আপনি গুমিরা সংস্কৃতির সঙ্গে কবে থেকে যুক্ত আছেন?
2: সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়া বলতে গেলে যে সেই শৈশব থেকেই, কারণ এই সংস্কৃতি আমাদের নিজস্ব সংস্কৃতি, আর এই সংস্কৃতি আমাদের দিনাজপুরের মাটির সংস্কৃতি। তাই ছোট থেকে যখন বড় হয়ে ওঠা, তখন থেকেই এই আমাদের নিজস্ব মুখোশ সংস্কৃতির প্রতি একটা গভীর টান এবং আকর্ষণ আমরা অনুভব করতাম। আর সরাসরি এই শিল্পটাকে নিয়ে কাজকর্ম বলতে গেলে পড়াশোনার পরে ইটাহার উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি আমার মনে হয় যে এই শিল্পটাকে একটা বাঁচানো দরকার, যা আমাদের নিজস্ব শিল্প, সেই শিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার। সেই জায়গা থেকে, সেই চেষ্টা থেকেই গত বলতে পারি 13-14 বছর ধরে আমি এই সংস্কৃতির সঙ্গে যুক্ত আছি।
1: আচ্ছা, আপনি 13-14 বছর ধরে এর সঙ্গে যুক্ত রয়েছেন, তা আপনার উল্লেখযোগ্য কোনো ঘটনা কিছু আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে?
2: উল্লেখযোগ্য ঘটনা বলতে, আমার স্কুল জীবনে ছাত্রছাত্রীদেরকে নিয়েই প্রথমে এই সংস্কৃতিটাকে নিয়ে কাজকর্ম। আমাদের স্কুলের যে আঙিনায়, সেখানে এই শিল্পকে যখন নতুন ছাত্রদের সামনে তুলে ধরা হচ্ছে, তখন ছাত্ররাও প্রথমে হয়তো একটা আকর্ষণ, আবার একটা ভয়, সব মিলিয়ে ছাত্ররা এর সাথে যুক্ত হয়। এবং আমি তো অত্যন্ত খুশি হই যখন ছেলেমেয়েরা, স্কুলের ছাত্রছাত্রীরা এই শিল্পটাকে আপন করে নেয়, এবং এই শিল্পের চর্চার মধ্য দিয়ে আমরা বেশ কিছু যে ধারাবাহিক সাফল্য, আমাদের কলা উৎসব বলে একটি অনুষ্ঠান বিদ্যালয়ে সম্পন্ন হয়, বিদ্যালয়ে বার্ষিকভাবে, এটা একটা সরকারি অনুষ্ঠান যেটা ন্যাশনাল লেভেল অবধি হয়, তো সেই কলা উৎসবে আমাদের একটা উল্লেখযোগ্য সাফল্য ইটাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রয়েছে, এবং তাতে অনেক ছাত্রছাত্রীরা এই নিজস্ব যে আমাদের মুখোশ সংস্কৃতি, গুমিরা সংস্কৃতি, তাকে উপস্থাপন করে, এবং সে সংস্কৃতিকে নিয়ে আমরা জেলায় প্রথম হওয়া থেকে শুরু করে রাজ্যে পরপর বেশ কয়েক বছর রাজ্যে আমরা স্থান গ্রহণ করা হয় এবং প্রথম দ্বিতীয় তৃতীয় এই পুরস্কারে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পুরস্কৃত হয়। আমাদের এক ছাত্র বিশ্বজিৎ দাস, সে কিন্তু এই রাজ্যে প্রথম হয়ে ন্যাশনালে অবধি গেছিল এই মুখোশ তৈরি করা, মানে মুখোশ তৈরি করার যে শিল্পকলা সেটা নিয়ে। এবং আমার খুব প্রিয় ছাত্র রিতম চৌধুরী, সে পরপর তিনবার রাজ্যে পুরস্কৃত হয়েছে গমিয়া নৃত্য পরিবেশনের মাধ্যমে। এবং আরো অনেক ছাত্রছাত্রীরা আছে যারা এই সংস্কৃতিকে সঙ্গে যুক্ত হয়েছে। সবচেয়ে বড় ব্যাপারে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা যারা সেই শিল্পকে আপন করে নিতে পেরেছে, তার পরবর্তীতে এটা নিয়ে পথ চলা। তার মধ্যে বহু ছাত্রছাত্রীকে আমরা পেয়েছি যারা এই সংস্কৃতিকে আপন করেছে এবং পরবর্তীতেও এখন যখন আমাদের যে নিজস্ব কাজকর্ম তাতে কিন্তু সেই ছেলেমেয়েরাও যুক্ত আছে।
1: বাহ, এটা একটা উল্লেখযোগ্য দিক। আচ্ছা অভিজিৎ বাবু, আপনি তো দীর্ঘদিন ধরে এই সংস্কৃতির সঙ্গে যুক্ত। আচ্ছা, উত্তর দিনাজপুরের আরো একটি লোক কালচার হচ্ছে খন কালচার। তো এই গমিরা এবং খন দুটো কি একই জিনিস না এর সঙ্গে যদি একটু বেশি পার্থক্য কি আছে যদি আমাদের এটা বুঝিয়ে বলেন?
2: দুটোই আমাদের জেলার একটি ঐতিহ্যবাহী সম্পদ এবং সংস্কৃতি। তবে খন আর গমিরা অনেকটাই আলাদা। খন হলো পালা গান, যেখানে সামাজিক বিষয়কেই তুলে ধরা হয়। আর আগেও বললাম যে গমিরা হলো একটি মুখোশ নাচ, যেটা রাম ঠাকুরের পুজোকে কেন্দ্র করে এর এই নৃত্য উপস্থাপিত হয়। তবে খন পালা গান যারা যারা করেন সেই শিল্পীরাও কেউ কেউ কখনো কখনো আমাদের এই গমিরা সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকেন এবং খন গানেও কোথাও কোথাও মুখোশের ব্যবহারও হয়ে থাকে। যেমন হালুয়া হালুয়ানির পালায় আমরা যখন ওই হালুয়া হালুয়ানি যখন ওই চাষের অভিনয় করে তখন কিন্তু ওই গরুর মুখোশ পরা হয়। এরকম আমরা মুখোশ সংস্কৃতির ব্যবহার কিন্তু খন গানেও দেখতে পাই। আর আমাদের মাঝেই আমাদের দলের সঙ্গে যুক্ত আছেন শ্রী গণেশ সরকার, তিনি এখানে উপস্থিত আছেন। তিনি যেমন গম্ভীরায় অংশগ্রহণ করেন তেমনি আবার খন গানের সাথেও কিন্তু যুক্ত আছেন।
1: গম্ভীরা এবং গম্ভীরার মধ্যে আমরা একটা মিল এবং পার্থক্য কিছু দেখতে পেলাম এবং সেই সঙ্গে সঙ্গে আমি জানতে চাইব যে গম্ভীরা নাচটা কখন কিভাবে হয় যদি এই বিষয়টা একটু আমাদের বুঝিয়ে বলেন।
2: আমাদের এই দিনাজপুরে গম্ভীরার যে আয়োজন তা মুখ্যত চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই তিন মাস ধরে আমাদের দিনাজপুরের গ্রামে গ্রামে গ্রামচণ্ডীর পুজোকে কেন্দ্র করে, যাকে বলে গ্রাম ঠাকুর, গ্রাম ঠাকুরের পুজো, সেই পুজোর বাৎসরিক পুজোকে কেন্দ্র করে গম্ভীরার আয়োজন হয়। এবং বিশ্বাসটা এই যে সকলের মঙ্গল হবে, সকলের মাঙ্গলিক কামনায় এই গম্ভীরার আয়োজন হয় ওই মুখ্যত গ্রামচণ্ডীর পুজোকে কেন্দ্র করে।
1: গম্ভীরা নাচে মুখার একটা বড় অংশ রয়েছে, এই মুখা ব্যবহারের তাৎপর্য বা এটা কি বিষয়টা যদি আমাদের একটু শ্রোতা বন্ধুদের বুঝিয়ে বলে।
2: হ্যাঁ, আমাদের গম্ভীরা নৃত্যের মূল আকর্ষণই হলো মুখা, একে মখাও বলে। এই মুখা বা মখা আমাদের গম্ভীরার মূল আকর্ষণ। আমাদের এই বরেন্দ্র ভূমিতে যদি আমরা লক্ষ্য করি, আমাদের এখানে রিচুয়াল পার্ট হিসেবে মুখোশ কিন্তু পূজিত হয়। আপনি মালদাও যদি দেখেন, মালদার জহরা কালী থেকে শুরু করে আমাদের দিনাজপুরের যদি দাপট কালী থেকে শুরু করে বিকট কালী,
1: অনেক জায়গায়,
2: হ্যাঁ, আমাদের এখানে ঝাড়কালী, কৈলিমা, আমাদের এখানে জয়কালী, ইটাহারের জয়কালীর যে বোনেরা রয়েছে, বিভিন্ন জায়গায় আপনি যদি একটু গ্রামে গঞ্জে দিনাজপুরের মাটিতে দেখবেন যে মুখোশ কিন্তু পূজিত হয়। এবং এই মুখোশের আর একটা বড় বিষয় হলো এই মুখোশ মানত করা হয়।
1: আচ্ছা,
2: দেবী বা দেবতার উদ্দেশ্যে কোনো শুভ কিছু কামনায় ভক্তরা এই মুখোশকে মানত করে, সেই মানত করে সেই মুখোশ কিন্তু দেবী বা দেবতার উদ্দেশ্যে অর্পিত হয়। পাশাপাশি এই মুখোশ পরেই আবার ভক্তরা দেবী সেই গ্রাম ঠাকুরের উদ্দেশ্যে এই মুখোশ পরেই সেই আমাদের যে গাম ঠাকুরের মন্দির তার সামনে নৃত্য পরিবেশন করে থাকে। বিশ্বাসটা এই যে দেবতারা তখন মানবীয় রূপে আবির্ভূত হয়ে নিজের চরিত্রে সেই মুখোশের মধ্যে সেই মানবীয় সত্তায় দৈব চরিত্র আবির্ভূত হয় এবং তারা যখন সে নৃত্য উপস্থাপন করে তার থেকে শুভ বার্তা, মাঙ্গলিক বার্তা যারা সেখানে দর্শক সকলের কাছে সকলের মধ্যে সেটা সঞ্চারিত হয়, এই জায়গা থেকেই এটা উপস্থাপিত হয়।
1: আপনি তো গম্ভীরের একটা সুন্দর বিষয় উপস্থাপনা করলেন, কিন্তু এই মুখোশটা রয়েছে, আমরা কি কি ধরনের মুখোশ এখানে পাই এবং এর সারবত্তাটা কি আর কি কাজে প্রয়োগ হয় বা এর বিশেষত্বগুলো কি যদি একটু বলেন।
2: হ্যাঁ, আমাদের গম্ভীরার মূল আধার হলো দেবী কালী, দেবী চণ্ডী, তাকে কেন্দ্র করেই এই গম্ভীরার আয়োজন। সুতরাং এই চণ্ডী বা কালীর বিবিধ রূপ এই গম্ভীরা চরিত্র হিসেবে আবির্ভূত হয়। পাশাপাশি আমরা পাই শিকনি ঢাল, ডাকিনী বিশাল, এই দুইটো চরিত্র একটু আকারে, এই মুখোশগুলো আকারে অনেক বড় হয়, ফলে এই ধরনের এই জন্য বিশাল নামেও এই চরিত্রগুলোকে ডাকা হয়। এছাড়া রয়েছে বাঘ বা বাঘা নামে একে বলা হয়, এর সাথে আবার বাহাদুর নামে একটি চরিত্র গম্ভীরা বিন্যাসে উপস্থাপিত হয়। আছে হনুমান, হ্যাঁ, আর দুটো চরিত্র যেমন বুড়ো ও বুড়ি। হ্যাঁ, এই বুড়ো বুড়ি আবার কিন্তু হর পার্বতীর লৌকিক রূপ হিসেবে আমাদের গম্ভীরায় এসেছে এবং এই বুড়ো বুড়ির সাথে আমাদের যে মঙ্গল কাব্য, যে বাঙালির যে মঙ্গল কাব্য চণ্ডী মঙ্গল কাব্য, সেখানেও কিন্তু আমরা এই বুড়ো বুড়ি চরিত্রটাকে পাই। ফলে মঙ্গল কাব্যের সাথে গম্ভীরা সংস্কৃতি একটা সংযোগ কিন্তু আমাদের এই নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি একটা কি বলবো সমৃদ্ধ স্বরূপকে ধরা দেয়। পাশাপাশি নররাক্ষস নামক অশুভ চরিত্রও থাকে। আসলে এই অশুভকে অশুভকে সঙ্গে নিয়েই শুভর বার্তা দেওয়াই মূল কথা।
1: আচ্ছা, আপনি মুখার কথা বলছিলেন, এই মুখা শিল্পীর বিষয়ে যদি আমাদের একটু বলেন, যারা শিল্পগুলো বানাচ্ছে, যারা মুখগুলো বানাচ্ছে, তারা কিভাবে বানাচ্ছে এবং তাদের আর্থিক দিক, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, এই বিষয়ে যদি একটু আমাদের একটু আলোকপাত করেন।
2: আমাদের এই দিনাজপুরে গম্ভীরা সংস্কৃতির সঙ্গে মুখ্যত যুক্ত আছে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা। এই রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা দীর্ঘকাল ধরেই এই মুখোশ সংস্কৃতিকে ধরে রেখেছে। তারা এই মুখোশ বাড়িতেই বানায়, মুখ্যত গম্ভীরা শিল্পীদের জন্যই আগে বানানো হতো। ইদানিংকালে এই শিল্প, এই শিল্পের কিন্তু একটা বড় বিস্তৃতি হয়েছে। হ্যাঁ, এই শিল্প ভারত সরকার থেকে জিআই ট্যাগ পেয়েছে। হ্যাঁ, এবং এই শিল্প কিন্তু আজকে ইউনেস্কোর হাত ধরে বা বিশ্ব বাংলা ব্র্যান্ডের হাত ধরে আজ এই শিল্প কিন্তু আজকে দেশ এবং দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে, বিশ্বের দরবারে পৌঁছে গেছে। ফলে যে শিল্পীরা এই শিল্প এখন চর্চা করছেন তা মুখ্যত দুই দিনাজপুরেই গ্রামে গ্রামে অনেক মুখা শিল্পীরা রয়েছেন। আমাদের দলেও বিশেষ শিল্পী রয়েছেন, এখানে উপস্থিত আছেন শিল্পী দুলাল দেব শর্মা, যিনি দুই দিনাজপুরে অন্যতম বিশিষ্ট মুখা শিল্পী, দীর্ঘকাল ধরে যিনি এই শিল্পকে ধরে রেখেছেন এবং এই শিল্প চর্চা করে চলেছেন।
1: আচ্ছা, আমাদের মধ্যে দুলাল দেব শর্মা মহাশয়কে আমরা পেয়েছি। দাদা, আপনার একটু মুখা তৈরি করছেন, এই বিষয়ে হালকা করে একটু আমাদের শ্রোতা বন্ধুদের জানান, কিভাবে তৈরি করেন এবং তৈরি করে আপনাদের কি লাভ হয় বা আপনি কেন এটা করেন?
3: আমরা দীর্ঘদিন ধরে, প্রায় 30 বছর ধরে আমি করছি, কাঠ মিল থেকে কিনে আনি, তারপর বাড়িতে কাজ করি।
1: যে কোনো কাঠ দিয়ে কি হয় না? কোনো
3: না, যে কোনো কাঠ দিয়ে না, আমাদের কাঠ একটা চৈতন্য কাঠের তৈরি হয়, একটা ঘামার কাঠের, এই কাঠগুলা দিয়ে মুখোশ তৈরি করি। আর এই মুখোশ আমরা গম্ভীরার ব্যাপারও, এইটাও গম্ভীরারও মাল করি, এখন আমরা বিশেষ করে বাইরে এক মাল বিক্রি করি আর কি।
1: আচ্ছা, আপনি বাইরেও বিক্রি করেন?
3: হ্যাঁ, বাইরেও বিক্রি করি।
1: তাহলে এক্ষেত্রে আপনাদের কিছু আর্থিক আয়ও এখান থেকে আসে?
3: হ্যাঁ, আসে।
1: এটা খুব ভালো দিক, একটা লোক সংস্কৃতি করে আমাদের সাধারণ জনগণ পেট চালাতে পারছেন, এটা একটা বড়, অনেক বড় ব্যাপার। আচ্ছা অভিজিৎ বাবু, আপনি কি কোনো সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, এই ধরনের কোনো সংস্থার সঙ্গে?
2: সংস্থা বলতে, আমি নিজে একটি সংস্থা গড়েছি, মাঙ্গলিকা মুখা দল। আমার ছাত্রছাত্রী এবং যে সেই সমস্ত অসংগঠিত শিল্পীরা যারা এই শিল্পটাকে চর্চা করেছে দীর্ঘদিন ধরে, তাদেরকেও সঙ্গে নিয়ে। কারণ আমার মনে হয়েছিল যে শিল্পকে নিয়ে মানুষের কাছে পৌঁছানো দরকার, এই শিল্পের একটা মঞ্চায়ন দরকার। সেই চেষ্টা থেকে শিল্পকে নিয়ে মানুষের কাছে পৌঁছানোর একটা লক্ষ্য নিয়েই একটা দল গড়া, সেই দলটার নামই হলো মাঙ্গলিকা মুখা দল। পরবর্তীতে আমি একটি একাডেমি গড়েছি, দিনাজপুর গমিরা মুখা একাডেমি। বর্তমানে সেই একাডেমি বিশেষভাবেই কাজ করছে নতুন প্রজন্মকে এই মুখোশ সংস্কৃতির সাথে পরিচিত করানোর ক্ষেত্রে। আমাদের জেলার নিজস্ব সংস্কৃতি গমিরা, সেই সংস্কৃতি যাতে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা যায় এবং এই সংস্কৃতি যাতে ভবিষ্যতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্য থেকেই দিনাজপুর গমিরা মুখা একাডেমি এবং মাঙ্গলিকা মুখা দল একসাথে কাজ করছে, যাতে এই শিল্প, আমাদের নিজস্ব শিল্প, আমাদের দিনাজপুরের একটা অন্যতম সম্পদ, যাকে বাঁচিয়ে রাখা যায়, এটাই মূল উদ্দেশ্য।
1: অভিজিৎ বাবু, আপনারা তো দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত এবং মাঙ্গলিকা আপনাদের সংস্থা, তো মাঙ্গলিকায় যদি সাম্প্রতিক কিছু অ্যাচিভমেন্ট আমাদের সঙ্গে শেয়ার করেন আর কি।
2: হ্যাঁ, আমরা গত বেশ কিছু বছর ধরেই আমরা যে এই সংস্কৃতিকে মঞ্চায়ন করার যে প্রচেষ্টা চালাচ্ছি, সেই চেষ্টায় আমাদের বেশ কিছু প্রাপ্তিও ঘটেছে। আমরা গত বছর ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে আমরা সিকিমে, নর্থ সিকিমে পৌঁছেছিলাম। সেখানে নামপ্লিকদাম ফেস্টিভ্যালে আমরা আমাদের মুখোশ সংস্কৃতিকে উপস্থাপন করেছিলাম সিকিমের মুখ্যমন্ত্রীর সামনে। সেটা একটা আমাদের কাছে বড় পাওনা। আমরা রিসেন্টলি ইজেডসিসির হয়ে শান্তিনিকেতনে সৃজনী শিল্পী গ্রামে যে পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব অনুষ্ঠিত হয়ে গেল, তাতেও আমরা অংশগ্রহণ করেছিলাম। এবং আমরা গত বছর নাসিকে যে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল হয়েছিল, সেখানেও গিয়েও আমাদের এই দিনাজপুরের সংস্কৃতিকে উপস্থাপন করার সুযোগ পেয়েছিলাম। এবং সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন যে এই গত 26শে জানুয়ারি দিল্লির কর্তব্যপথে আমরা 25 জনের দল নিয়ে পৌঁছে গেছিলাম, যেখানে দেশের সমস্ত শিল্পের পাশাপাশি আমরা আমাদের দিনাজপুরের গমিরা মুখোশ সংস্কৃতিকে জাতীয় পতাকার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি হিসেবে সকলের সামনে উপস্থাপন করতে পেরেছি।
1: একটা বড় অ্যাচিভমেন্ট আপনাদের।
2: হ্যাঁ হ্যাঁ, এটা বলতেই পারেন, সেটা একটা বড় আমাদের গর্বের জায়গা। কারণ এত বড় মঞ্চে আমাদের নিজস্ব সংস্কৃতিকে উপস্থাপন করার যে সুযোগ আমরা পেয়েছি, তার জন্য সত্যি আমরা গর্বিত।
1: আচ্ছা, আপনারা যে দিল্লিতে যে উপস্থাপন করলেন, সেখানে আপনার স্কুলে কি কোনো ছাত্রছাত্রী সেখানে ছিল, নাকি বাইরের কোনো দল নিয়ে গিয়ে আমরা সেখানে পারফর্ম করেছিলাম?
2: না, আমার নিজের দল নিয়ে আমরা গেছিলাম এবং আমার এই দলে আমার ছাত্রছাত্রীরাও এর অংশ। আমি আগেও বলেছিলাম যে এই আমার দল গড়ার বড় লক্ষ্যই হলো নতুন প্রজন্মের কাছে এই শিল্পকে তুলে ধরা। তাই সবসময় চেষ্টা থাকে যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যারা আগামীর মুখ, তারা যেন এই শিল্পকে ধারণ করতে পারে, সেই শিল্পর বাহক হতে পারে। তাই আমার এই 25 জনের দলে যেমন স্কুলের ছাত্রছাত্রীরা ছিল, তেমনি কলেজের ছাত্রছাত্রীরা ছিল। আমরা অনেক কলেজে যেমন ওয়ার্কশপ করা, যেমন বুনিয়াদপুর কলেজে আমরা ওয়ার্কশপ করেছিলাম 2 বছর আগে, সেখান থেকেও 2 জন ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করেছিল। আমার এখানে উপস্থিত আছে 2 জন ছাত্র, ইটাহার হাই স্কুলের ছাত্র অনির্বাণ সাহা এবং ইটাহার হাই স্কুলের প্রাক্তন ছাত্র রিতম চৌধুরী, তারাও কিন্তু সেদিন দিল্লির রাজপথে উপস্থিত ছিল।
1: আচ্ছা, তাহলে অনির্বাণ যখন এখানে আসে, তাহলে অনির্বাণের কাছে চলে যায়। অনির্বাণ, তোমার সেই অভিজ্ঞতা কেমন ছিল, যদি আমাদের সঙ্গে শেয়ার করো।
4: সেদিনের অভিজ্ঞতা বলতে, আমরা ছোট থেকে, মানে আমি ছোট থেকে যেভাবে দেখে আসছি সেই কুচকাওয়াজের কর্তব্যপথে যেভাবে সমস্ত রাজ্যের শিল্প প্রদর্শিত হয়, তারপরে সেনাবাহিনীরা যেভাবে সেখানে প্যারেড করে, তো সেখানে যাওয়াটা একটা স্বপ্নের মতো বিষয় থাকে। তো এই মাঙ্গলিকা দলের সাথে একজন শিল্পী হিসাবে যুক্ত হওয়ার পরে সেখানে যাওয়ার যে অ্যাচিভমেন্ট, সেটা আমার কাছে অনেক বড় একটা বিষয় এবং সেটা একটা স্বপ্নের মতো মনে হয়েছিল যখন স্যার যা মানে ফোন করে এটা জানিয়েছিলেন। এবং সেখানে যাওয়ার পরে দেখলাম যে এটা একটা দারুণ অভিজ্ঞতা, এবং সেখানে দেশের বড় বড় উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্তারা সহ আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই উপস্থিত ছিলেন। তাদের সামনে নিজের শিল্পকে প্রদর্শিত করতে পেরে আমি অত্যন্ত খুশি।
1: তুমি কোন ক্লাসে পড়ো?
4: আমি ইটাহার উচ্চ বিদ্যালয়ে এখন উচ্চ মাধ্যমিক দেব, সামনে 12 এর ছাত্র।
1: তুমি তো দ্বাদশ শ্রেণীর ছাত্র, তাই তো? এই গমিরা দলে তোমার রোলটা কি?
4: আমি ঢাক বাজাই।
1: আচ্ছা, মানে বাদ্যযন্ত্রের সঙ্গে মেলনে যুক্ত। আচ্ছা, এই দলে রিতম চৌধুরীও ছিলে, তাই তো? তুমি তো ইটাহার স্কুলের প্রাক্তন না এখনো পড়ো?
5: প্রাক্তন ছাত্র।
1: আচ্ছা, প্রাক্তন ছাত্র, তো এখন কি নিয়ে পড়াশোনা করছো?
5: এখন কলেজে বিবিএ ফার্স্ট ইয়ার।
1: বিবিএ ফার্স্ট ইয়ার। তো তুমি যখন দিল্লিতে গিয়েছিলে, সে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল একটু আমাদের সঙ্গে শেয়ার করো।
5: অভিজ্ঞতা তো অবশ্যই খুব ভালো, এরকম একটা ন্যাশনাল লেভেলে গিয়ে আমাদের দেশে জেলার সংস্কৃতিকে উপস্থাপন করা, সেখানে গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে সব লোকসংস্কৃতি, তারপর ক্লাসিক্যাল ডান্স ফর্ম থেকে সবাই এসেছিল, তার সঙ্গে সাক্ষাৎ, অবশ্যই খুব ভালো অভিজ্ঞতা।
1: এখানে আমাদের একটা বড় প্রাপ্তি, এখনকার জেনারেশন কিন্তু আস্তে আস্তে আমাদের এই মুখা শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন। দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 12 ছাত্র এবং সেই সঙ্গে সঙ্গে বিবিএ পড়া ছাত্র আমাদের মুখা শিল্পের সঙ্গে যুক্ত। এটা কিন্তু আমাদের উত্তর দিনাজপুরের জন্য একটা বড় গর্বের বিষয় যে আগামী প্রজন্ম ধীরে ধীরে এগিয়ে আসছে। আচ্ছা রিতম, তুমি তো গমিরা দলের সঙ্গে যুক্ত, তো তুমি এই দলের কোন অংশের সঙ্গে যুক্ত যদি আমাদের একটু বলো?
5: আমি মুখ্যত দলে নৃত্যশিল্পী হিসেবে রয়েছি।
1: কতদিন ধরে যুক্ত রয়েছো?
5: প্রায় 4-5 বছর হলো, ক্লাস 10 থেকে শুরু।
1: তুমি কি আগে নাচ শিখতে নাকি সরাসরি শিল্পের সঙ্গে এসে তোমার নাচের সঙ্গে ভালোবাসে?
0: बंगला कार्यक्रम पछि अब भने आकाशवाणी दिल्ली केन्द्रको हिन्दी समाचार।
6: आकाशवाणी समाचार के साथ मैं कनकलता। शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान ने कहा है कि विद्यार्थी सरकार की प्राथमिकता हैं और सरकार उनके लिए संवेदनशील है। आज नई दिल्ली में संवाददाता सम्मेलन में श्री प्रधान ने कहा कि राष्ट्रीय परीक्षा एजेंसी एनटीए ने मेडिकल में प्रवेश के लिए नीट यूजी 2026 परीक्षा दोबारा 21 जून को आयोजित करने की घोषणा की है।
7: परीक्षा में थोड़ा हमको जो उनकी फॉर्मेलिटीज है, ओएमआर शीट को दस्तखत करना, आरंभ में एक बार करना, अंत में भी एक बार करना, उसमें हमारे विद्यार्थियों कोर टाइम में कटौती हुई थी। जो 2 से 5 एग्जामिनेशन टाइम था उसको ध्यान में रखते एनटीए ने त्वरित एक निष्पत्ति किया है कि उसको और 15 मिनट बढ़ाए, 2 से शुरू होगा, 5:15 तक ये परीक्षा की समय बढ़ाया जाएगा। एडमिट कार्ड, इस बार के एडमिट कार्ड 14 जून तक सभी को पहुँच जाएगा।
6: श्री प्रधान ने कहा कि वर्तमान में ओएमआर मोड में आयोजित होने वाली नीट यूजी परीक्षा अगले वर्ष से कंप्यूटर आधारित यानी सीबीटी माध्यम से होगी। शिक्षा मंत्री ने कहा कि एनटीए में ठोस सुधारों की जरूरत है। उन्होंने कहा कि भविष्य में किसी भी तरह की अनियमितताओं को रोकने के लिए परीक्षा प्रणाली को सुदृढ़ करने संबंधी उपाय किए जाएंगे। सोशल मीडिया पोस्ट में एनटीए ने उम्मीदवारों और अभिभावकों से केवल एनटीए के आधिकारिक चैनलों पर ही भरोसा करने का अनुरोध किया है। इससे पहले इस महीने की 3 तारीख को भी परीक्षा कथित पेपर लीक के कारण रद्द कर दी गई थी। सीबीआई इस मामले की जांच कर रही है। प्रधानमंत्री आज सुबह संयुक्त अरब अमीरात, यूएई, नीदरलैंड, स्वीडन, नॉर्वे और इटली की 6 दिवसीय यात्रा पर रवाना हुए। 5 देशों की यात्रा के पहले चरण में श्री मोदी आज यूएई पहुंचेंगे, जहां वे राष्ट्रपति शेख मोहम्मद बिन जायद अल नहयान से मुलाकात करेंगे। दोनों नेता द्विपक्षीय मुद्दों, विशेष रूप से ऊर्जा सहयोग, साथ ही पारस्परिक हित के क्षेत्रीय और अंतर्राष्ट्रीय मुद्दों पर विचार विमर्श करेंगे। विदेश मंत्रालय के अपर सचिव पश्चिम असीम महाजन ने कहा कि ऊर्जा दोनों देशों के संबंधों का एक प्रमुख स्तंभ है। एक रिपोर्ट।
8: इंडिया और यूएई की ऊर्जा सुरक्षा साझेदारी अब सिर्फ क्रूड ऑयल तक सीमित नहीं रही। यूएई अभी भी इंडिया का एक महत्वपूर्ण क्रूड ऑयल आपूर्ति करता है, लेकिन ये संबंध अब नेचुरल गैस तक भी विकसित हो चुका है। इस वर्ष के आरंभ में हिंदुस्तान पेट्रोलियम ने अबुधाबी नेशनल ऑयल कंपनी के साथ एक 10 वर्षीय समझौता किया, जिसके अंतर्गत 2028 से प्रतिवर्ष 5 लाख टन एलएनजी की आपूर्ति होगी, जिससे इंडिया को अस्थिर बाजार मूल्यों से कुछ राहत मिलने की संभावना है। रिन्यूएबल एनर्जी और सिविल न्यूक्लियर क्षेत्र में भी सहयोग तेजी से बढ़ रहा है। विनोद कुमार, आकाशवाणी समाचार, अबुधाबी।
6: विदेश मंत्री डॉक्टर एस जयशंकर ने आज नई दिल्ली में ईरान के विदेश मंत्री अब्बास अराक्चे से मुलाकात की। सोशल मीडिया पोस्ट में श्री जयशंकर ने बताया कि दोनों नेताओं ने पश्चिम एशिया की स्थिति और उसके प्रभावों पर चर्चा की। उन्होंने आपसी हित के द्विपक्षीय मुद्दों पर भी विचार विमर्श किया। डॉक्टर जयशंकर ने ब्रिक्स विदेश मंत्रियों की बैठक में श्री अराक्चे की भागीदारी की सराहना भी की। दुनिया भर में कच्चे तेल की कीमतों में आए उछाल के बाद तेल कंपनियों ने पेट्रोल और डीजल की कीमतों में 3 रुपये प्रति लीटर की बढ़ोतरी की है। इंद्रप्रस्थ गैस लिमिटेड ने आज सीएनजी गैस की कीमतों में 2 रुपये की वृद्धि की है। इसके साथ ही दिल्ली में 1 किलोग्राम सीएनजी की कीमत 79.09, गाजियाबाद और नोएडा में 87.70 और गुरुग्राम में इसकी दर 84.12 हो गई है। कीमती धातुओं पर आयात शुल्क बढ़ाने के बाद सरकार ने अब अग्रिम प्राधिकार योजना के अंतर्गत सोने के आयात पर 100 किलोग्राम की सीमा तय कर दी है। पहले इस योजना के तहत सोने के आयात की कोई सीमा नहीं थी। दिल्ली मेट्रो रेल निगम डीएमआरसी ने आज पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय के सहयोग से राजधानी में ईंधन की खपत कम करने और सार्वजनिक परिवहन के उपयोग को बढ़ावा देने के लिए हाइड्रोजन संचालित शटल बस सेवा शुरू की। ये केंद्रीय सचिवालय और सेवा तीर्थ मेट्रो स्टेशनों तथा सेंट्रल विस्तार क्षेत्र के प्रमुख सरकारी प्रतिष्ठानों के बीच निर्बाध और पर्यावरण अनुकूल अंतिम मील कनेक्टिविटी प्रदान करेगी। घरेलू शेयर बाजार के संवेदी सूचकांक में आज शुरुआती कारोबार में मामूली बढ़त दर्ज की गई। अंतिम समाचार मिलने तक सेंसेक्स 82 अंक बढ़कर 75,481 पर जबकि निफ्टी 29 अंक की वृद्धि के साथ 23,719 पर था। आईपीएल क्रिकेट में आज लखनऊ सुपर जायंट्स का मुकाबला चेन्नई सुपर किंग्स से होगा। ये मैच लखनऊ में शाम 7:30 बजे से शुरू होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।

0: নরেন্দ্র মোদী হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের ওপর জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান। তার পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমিরশাহীর নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। একটি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে আমিরশাহীর আকাশসীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশের সময় সেদেশের F-16 যুদ্ধ বিমানগুলি তার বিমানকে এসকর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব আমিরশাহীর সফর শেষ করে প্রধানমন্ত্রী তাঁর সফরের দ্বিতীয় পর্বে গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়েরই সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। ইরানের বিদেশমন্ত্রী আরও বলেছেন, পশ্চিম এশিয়া সংকট সমাধানের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমঝোতা ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি স্পষ্ট বলেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকেই ইরান স্বাগত জানাবে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আব্বাস আরাকচি এখন দিল্লিতে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনে প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি জানান, ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেছেন। পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
1: আমরা আজকে 3 আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আরো 2 আইপিএস শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্ত, এই 3 আমরা আজকে সাসপেন্ড করলাম।
0: এদিকে অভয়ের মা পানিহাটি কেন্দ্রের সদ্যজয়ী বিজেপি বিধায়ক বলেছেন, সমস্ত তথ্য প্রমাণ লোপাট এবং তড়িঘড়ি মেয়ের দেহ পুড়িয়ে দেওয়া সবকিছুর জন্যই দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্ট আজ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে বিবিধ দিনগুলিতে অর্থাৎ মিসলেনিয়াস ডেতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা, বিচারপতিদের মধ্যে গাড়ি ভাগাভাগি করে ব্যবহার করা এবং রেজিস্ট্রি কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা। পশ্চিম এশিয়ায় সংকটের প্রেক্ষাপটে জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে কেন্দ্রের যে বৃহত্তর প্রচেষ্টা চলছে, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ তারই অনুসারী। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে জ্বালানির সর্বোচ্চ

0: তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিচারপতিরা সর্বসম্মতিক্রমে নিজেদের মধ্যে কার্পুলিং ব্যবস্থা প্রচলনে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপে শীর্ষ আদালত রেজিস্ট্রি দপ্তরের প্রতিটি শাখা বা বিভাগের কর্মীদের 50% সপ্তাহে সর্বোচ্চ 2 দিন বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্বজুড়ে যখন জ্বালানির দাম আকাশচুম্বী তখন ভারত তার ব্যতিক্রমী অবস্থান বজায় রেখেছিল। সামাজিক মাধ্যমে মন্ত্রী বলেন, বহু দেশে পেট্রোল ও ডিজেলের দাম 20% থেকে প্রায় 100% বৃদ্ধি পেলেও ভারত এই পরিমাণ পেট্রোলে মাত্র 3.2% এবং ডিজেলে 3.4% মধ্যে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে চূড়ান্ত অস্থিরতা সত্ত্বেও সরকারি তেল কোম্পানিগুলি নাগরিকদের মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চাপ থেকে রক্ষা করতে সপ্তাহের পর সপ্তাহ বিপুল ক্ষতি বহন করেছে বলেও তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুড্ডাপাট্টিতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMC এর কর্মসূচির আওতাধীন একটি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার প্রতিরক্ষা ভাবনার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ একটি অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। সদ্য চালু হওয়া এই প্রতিরক্ষা প্রকল্পগুলি জাতীয় নিরাপত্তা জোরদার করবে, শিল্পক্ষেত্রে বিকাশ ত্বরান্বিত করবে এবং তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
1: ফিউজ জো হোতা হ্যায় ওয়া কিসি ভি গোলা বারুদ কা সবসে ইয়া ইম্পর্টেন্ট হিসসা হোতা হ্যায়, চাহে আর্টিলারি শেল হো, বম্ব হো ইয়া কোই ভি যুদ্ধ সামগ্রী হো, বিনা ভরোসেমন্দ ইলেকট্রিক ফিউজ কে সব বেকার হ্যায়। यहाँ बनने वाले अत्याधुनिक फ्यूज हमारी सेनाओं को ताकत देंगे और यह प्रोजेक्ट हमारी एमिनिशन मैन्युफैक्चरिंग में सेल्फ रिलायंस आत्मनिर्भरता का एक नया चैप्टर जोड़ेगा।
0: কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু, রাজ্যের মন্ত্রীগণ, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রত্যেক সাংসদের বিদেশ সফরের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। এছাড়াও বিদেশে কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ করলে তা অবশ্যই 2010 FCRA আইনের মাপকাঠি অনুযায়ী হতে হবে। রিজিজু বলেন, আইনের চোখে সব ভারতীয় সমান এবং একই মানদণ্ড রাহুল গান্ধীর ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দুই নেতাই দাবি করেছেন। তবে ইরান, তাইওয়ান সহ একাধিক বিষয়ে বিশ্বের দুই বৃহত্তম শক্তির মধ্যে মতপার্থক্য এখনও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 26 মে কেরালামে প্রবেশ করতে পারে। যদিও কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার স্বাভাবিক নির্ধারিত তারিখ হল 1 জুন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট UG পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা নেওয়া হবে। বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র NTA এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের ওপর পরীক্ষার্থী এবং অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। লখনৌ টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছে। 11 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই লীগ তালিকায় পঞ্চম ও সমসংখ্যক ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লখনৌ 10 দলের লিগে সবশেষে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের উপর জোর দিয়েছেন। তিনি আজ 5 দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়ার সংকট সমাধানে ভারতকে আরও বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
2: पुनः स्वागत छ श्रोताहरूलाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा। अब सुन्न रहेछौँ भुटानी कार्यक्रममा केही भुटानी गीतहरू।